পত্র মনি আলঙ্কু গুরগুরেটি কাজ আও গরি আংলা যান এগিনিও নিয়ে আউর বল পা জামা মা কাপি মা কেরো